0: मार्केट के बारे में क्या
1: परफॉर्मेंस का बोलो
0: बी द फ्यूचर
1: मार्केट ट्रेंड है
0: सुनने में आएगी
2: आज की खबर देख पहले ही बोला था ब्रो
3: माय प्रेडिक्शन इज
4: आई हैव अ डिफरेंट ओपिनियन
3: मेरे दोस्त ने बोला
5: देवी जी की सुनो
6: अब अच्छा लग रहा है ना लगेगा ही हमने शोर को म्यूट जो कर दिया है आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो म्यूचुअल फंड्स सही है
7: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें
8: अरे मार्केट ट्रेंड देखा
7: हा?
8: हाँ क्या न्यूज देख और ऑनलाइन ओपिनियंस भी
7: सॉरी
8: सुन नहीं रहा है क्या परफॉर्मेंस की बात हो रही है
7: मुझे कुछ सुनना ही नहीं है
8: मतलब
7: जब बात हो म्यूचुअल फंड्स की तो मैं बेमतलब की बातों को म्यूट करता हूँ और लॉन्ग टर्म गोल्स पर फोकस रखता हूँ म्यूचुअल फंड्स सही है
9: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें
10: Well, friends, you're still tuned to the studios of Akashwani Shillong and listening to our live phone-in request program. Hello?
11: Hello, good morning.
10: Hello, good morning.
11: ใช่
10: ดี ต่อ ฮ่อย นัง ตา ไป พี่ อะไร ดี ฟี เบียง มา ฟี่ อ๋อ
11: ฟี่ เลย จึง ตัว เบียง
10: อ๋อ ฮ่อย ฮ่อย ติ ดน บอก กี่ คน จะ พี่ รู้ กิน ยา ย่อ น่อ ก็ จึง กด จึง แค่ บะ คํา ก็ ลอย ได้ บิกิน ดบ ย่อ วัน นี้ ลิ สกูล ลี่ เอ น่อ มา
11: ฮ่อย
10: จึง ดี ต่อ นัง ตา ไป ดี อี กง สุบา ไป ดี พี่ พี่ บิดัง เล่ อยู่ มัน ตา
11: มา ตะ กะ ไหน
10: เสีย ดัง แชท นี่ เกีย สมาร์ท บาน ได้ มัน ตา ก็ สง อี กง แดง มัน เน่ บะ ฟอน รู้ อี ดัง แชท Jing Shed, the Menta Piru Pidang Shed, Jing Shed P. Mutton Bamjano, ma? Fishet you, Fiba there?
11: Nothing I don't fit in
10: town. Oh, Gajala, the E. Oh, so bang day.
11: The
10: Dona Tapa there, a cape the Jing Rifi Quab and Snap.
11: Quab and Snap, the Jing Rifi, Nutty Boy, come to go on. No matter what, the Tata.
10: What, the Tor, why is it, why? Why? Hoi to ani ke besutna te ke surjon pin dei kon sumpa hoi ti pim ruai ti ndapa ruai ru pim ruai nde yalam sho ma pi ki ma sa buat ki boy zon na dien jong pin dei
11: dei
10: ti to na tap de ti kon sumpa pi pi ni sap sumpa lang bat no ne ke jur wai hoi ke beli shi buat
11: hoi Ibad dia di peralok kong ibad rejoy, ibad dan mata usla, ibad rai, ibad wanya, ibad poleng, ibad lengkoy, ibad ibad lai kong mesin, kong san, ibad kumpi, kong deng, ibad nak isin, tai dah siun.
10: Kong deng na po umnyuk temar.
11: Ibad nak umnyuk temar.
10: Di toh kubli shibun ya kong subah, di don bok kinang ya kuat ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya kian, ya k

আৰু কথাম পইণ্ট পিবিৰ ক্ৰোনা মিনি ষ্টেডিয়াম খো নৰ্থ কাৰু হিলছ নি দামাছ অ' ফাংচাকানী ৰং খো চঙে দাঙাহা ইয়াকো স্পট ৰং খো খালাতানী বিদিং নামদাবাটনা আৰু ছাদাম্বে ৰংনা স্পট ৰং খো খালনা নামগুপাচল ৰং খো না নে মুকচঙে চঙাহা ৰুটা চালৰঙনি দাবি ইমেন জিয়া স্পট খালচাক্ৰাম বিয়াবকো দাও স্পট আৰু ইউথ এফেয়াৰ্চ ডিপাৰ্টমেণ্ট নিগতা চুচকাটনাচিয়া নে খনৰাগ চাংমা আগানাহা উন বাক্সানা ইয়া খালচাক্ৰাম বিয়াবকো নুখুং গনাং আসং চাকানী বিয়াবৰাং আৰু বাং নাংগপা আসং চাকানী বিয়াবৰাং আৰু নাম্বাতে খালচাকনাগতা আখো থাৰিয়াংগেন নেবা আগানাহা উন বাক্সানা ক্ৰোৰ বঙাখো ৰিশিবিল ফাৰা ষ্টেডিয়াম না চান্দা পাহা আৰু সরকারী রিচ্ছা বা চিকিং স্পোর্টস খালচাক্রাম বিয়াপ্রাং খো হাজারগুনি খরুচ্ছেদ নি বিলসি নি গিসেপো রুপনা চানচি সুইঙা নে আগানাহা মেঘালয় চিফ মিনিস্টার খনরা খে সাংমা দা আলসালনি বাকো সৎপ্রিসা এনসিসি ব্যাটেলিয়ন নি গতালগপা কমপ্লেক্স অফিস খো টুরা চিরাংগ্রে ও ওপ্রাকাঙাহা উন বাক্সানা ন্যাশনেল ক্যাডেট কর্পস এনসিসি আন ছাদামবিরাংখো নামা বিওয়ালখো জাবরগপা উকনা আরো নামগুনিখো সুংসালনা দাংদকি উনা দাকচাকিন নে আগানাহা ইয়া গতালগপা বিল্ডিং আন এনসিসি ব্যাটেলিয়ন রাংনা খামরাংখো নামবাতে দাকনা দাকচাকানিখো উনগেন নিবা আগানাহা সাকৃচ্ছাবা এনসিসি ক্যাডেটস আৰু অফিসার রাংনা আগানিঙন খনরাখি সাংমা মেঘালয় আদকনি ছাদাম্বে রাঙান আদকনি দালবাত্রাঙ্গবা বল উঙা নে আগানান বাক্সানা ওয়া এনসিসি প্রোগ্রাম রাঙান ছাদাম্বে রাংখো দলগেপা উঙনা ছাঙানিখো নামা বেবাল রাংখো আৰু মংনামা খাম রাংখো স্কি উনা দাকচাকানি দাকচাক কাঙ্গেন নে আগানাহা ইয়ান আকাশবাণী শিলং।